0: খালা
1: ওম টাই বিটস উইথ চামি
0: সাথে দেনাল দাওয়াল একে ইন্দা হাতর বেনাকা
2: চঞ্চল হিত কিতি খাওনা তেন্দরবদনট ডিঙ্গক লং ওয়েন মত হিতনা
1: ওম টাই বিটস উইথ চামি
0: এক তানি গড়না অ্যাপ।

0: 95.5 আৰু 99.7 লাখান্দে রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কা হান্দে
1: বেলাব পাসরু হাতরাই